ধরনের জিতা আগে নাকি করে বেনার্ড আগে কাজে কিনা 14,000 কাগজে বিক সমগে রনি জিতা আগে করা নাকি করে স্টেলা কোবাত সিসিলিয়া আনি সিসিলিয়া কাগজে বিক মুত সো তো মা বিক মুত জায়গা তো মা বিক মুত কষ্ট নিনু সাসা কি তনে মিতে কি চঙ্গানি আমে যা আগে রে নি আগে তো নে তো মিনু স্ট্যাটাস 74 আছে লাবাতা কই ডোগেট নাম্বার গাবে কাগজে বিক মুত নাম্বার 5 লাবাতা কই ডোগেট নাম্বার 5 আগা কো নি বরাইন্দ লাগিন এঙ্গিং গুনি কষ্ট নিনু এঙ্গিং গুনি কষ্ট নিনু এঙ্গিং গুনি আমে যা তার চিতা আগে নিউ কোয়ালক সবে নি করা আমে যা তার তিন ইনি কোয়ালক সবে নু ইয়েস এং স্টার 448 আশ নাম্বার 1 আমে যা গেবে স্টার 448 আশ গুনি ওঙ্গে মেতে স্টার 274 আশ গেবে স্টার 448 আশ ইয়েস আগো নগ্রাবে নি কামাল আমে যা বল সবে তাবি মুত কি চঙ্গানি জায়গা করা কিং এ ইনোর 70,000 স্টার 448 আশ নাম্বার 1 Star 448 ash number 1 chutunguni chutunguni direct being mood ko nyor chiga ga 70,000 ago bi chiga ingen gora ko tu to sak bonus so long as yitu ko chongon ko to mageger so ta ko mi barain dangun star 274 star 448 ash number 1 star 448 ash number 1 goro jitana chap chap ko jaga chelsea metunguni star 448 ash number 1 mami jang ko ta ingen ago ingen Star 448 ash number 1 Star 448 ash number 1 Star 448 Rom gazit mami jina ko ingen ko takenge Star 448 ash number 1 gasare nyu number rimoje kityo gani nege name je jil Star 448 ash number 1 ko ti junda di taki gasare nyu kamale ame je ko alak sabe ngu ame je ko alak sabe ngu de nyu 70,000 sai imagine age paisa kityo gani seling sa me je mo alak sabe ngu gani